0: বলছিল?
1: রুক যাও, মে দেখতি হুম। আরে গজব হো গিয়া ডিয়ার, মিস্টার সাথি হ্যায়। তুম এক কাম করো, প্লিজ জলদি সে পিছে কে দরওয়াজে সে নিকল যাও। প্লিজ প্লিজ গুন্নু ডিয়ার, প্লিজ ফরগিভ মি।
0: যাও মে।